0: श्रोताओं, अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। ये आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। इस समय 5:30 हुए हैं। अब सुनिए बांग्ला कार्यक्रम।
1: नमस्कार, शुभ सन्ध्या। आकाशवाणी श्री विजयपुरम केंद्र थेके आपनारा एखन शुनबेन বাংলা অনুষ্ঠান। বন্ধুরা, আজ বৃহস্পতিবার, তাই অনুষ্ঠানে আপনাদের জন্য নিয়ে এসেছি মহিলাদের একান্ত প্রিয় অনুষ্ঠান চিরন্তনীর আসর। বন্ধুরা, অনুষ্ঠানে এবারে বলবো আজকের বিশেষ দিনটি সম্পর্কে কিছু কথা। আজ বিশ্বকর্মা পুজো। হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পুজো করা হয়ে থাকে। তিনি দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটিও নির্মাণ করেছিলেন। তিনি রামায়ণে বর্ণিত লঙ্কা নগরী, পাণ্ডবদের মায়া সভা, দেবতাদের বিভিন্ন গমনাগমনের জন্য দেবতাদের জন্য বহু কল্পিত অস্ত্রের স্রষ্টা। তিনি বিশ্বকর্মা দেবতার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এই বিশ্বের সব কর্মের সম্পাদক। তিনি সব ধরনের শিল্পের প্রকাশক। শিল্পবিদ্যায় বিশ্বকর্মার রয়েছে এক ছত্র অধিকার। তিনি নিজেই চতুষষ্ঠীকলা।
2: এটি একটি আনন্দের উৎসবও বটে, কারণ এতে শ্রমিক শ্রেণীরা তাদের সারা বছরের পরিশ্রম, সারা বছরের দুঃখ কষ্ট ভুলে এই পুজোয় আনন্দে মেতে ওঠে। এই পুজো প্রধানত কলকারখানায় বেশি হয়ে থাকে। এর আরেকটি দিক হল সংক্রান্তির শেষে সবাই বাড়ি ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে উমার আগমনের জন্য প্রস্তুত হতে থাকে।
1: তাই আজকের এই বিশেষ দিনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা, আজ আরও একটি বিশেষ দিন। আজ ওয়ার্ল্ড সেফটি ডে, অর্থাৎ বিশ্ব রোগী নিরাপত্তা দিবস, প্রতি বছরই 17 সেপ্টেম্বর পালন করা হয়। এই দিনটির আসলে মূল উদ্দেশ্য হল রোগীদের জন্য নিরাপদ ও উন্নত মানের চিকিৎসা নিশ্চিত করা এবং চিকিৎসার সময় প্রতিরোধযোগ্য ক্ষতি কমানো। WHO-র উদ্যোগে এই দিনটি পালন করা হয়ে থাকে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নীতি নির্ধারক, রোগী এবং রোগীর পরিবারের সদস্য সকলকে একসঙ্গে কাজ করে রোগী নিরাপত্তা বাড়াতে এবং স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করতে উৎসাহিত করা হয়। এই দিনটি পালনের অন্যতম উপায় হল রোগী পরিবার সদস্য এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে নিরাপদ চিকিৎসা সম্পর্কে আরও বেশি করে সচেতনতা যাতে বৃদ্ধি পায়। এটাই হল আজকের এই দিনের মূল উদ্দেশ্য। বন্ধুরা, এবারে বলবো জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ নিয়ে কিছু কথা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব। হ্যাঁ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সকল সৃজনশীল বন্ধুদের জন্য রইল এক দারুণ আহ্বান। আপনার কাছে কি কোনো গল্প আছে যা বিশ্বের সামনে তুলে ধরতে পারে? আমাদের দ্বীপপুঞ্জের

অপরূপ সৌন্দর্য, সমৃদ্ধি, সংস্কৃতি এবং অনন্য বৈশিষ্ট্য। তাহলে আপনার জন্যই এসেছে জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতের যৌথ উদ্যোগে। আপনার ক্যামেরায় তুলে ধরুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলিকে, প্রদর্শন করুন এখানকার সংস্কৃতি, এখানকার ঐতিহ্য, পর্যটন, লোকজীবন, স্থানীয় কাহিনী এবং আমাদের কাছে পৌঁছে দিন আপনার দ্বীপের গল্প। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। সেরা নির্বাচিত অংশগ্রহণকারীদের জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে সম্মানিত করা হবে। জেলা স্তরে প্রতিটি পুরস্কারের মূল্য 50,000 টাকা, রাজ্য স্তরে 2 লক্ষ টাকা আর জাতীয় স্তরে রয়েছে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত আকর্ষণীয় পুরস্কার। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপে নিবেদন করুন। মাই ওয়েবসে যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করুন এবং আপনার ভিডিও জমা দিন। ভিডিওটি জমা দেওয়ার সময়সীমা 30 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। ভিডিওটি হতে হবে 3 মিনিটের মধ্যে। আপনার জেলার গৌরব, ঐতিহ্য আর অনন্য পরিচয়কে পৌঁছে দিন সারা দেশের সামনে। আজই যুক্ত হন জেমস অফ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে আর আপনার জেলাকে এনে দিন জাতীয় স্বীকৃতি। বন্ধুরা, এবারে একটি বিজ্ঞপ্তি। আকাশবাণী শ্রী বিজয়পুরম ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট পদে তালিকাভুক্তির জন্য একটি নির্বাচনী পরীক্ষা পরিচালনা করতে চলেছে। আবশ্যক যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা, কম্পিউটার জ্ঞান। বয়সের সীমা 40 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই শ্রী বিজয়পুরম পৌরসভা এলাকার বাসিন্দা হতে হবে। আবেদন পদ্ধতি: নির্ধারিত আবেদনপত্র আকাশবাণী শ্রী বিজয়পুরমের ডিউটি রুম থেকে সংগ্রহ করা যাবে। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র আকাশবাণী শ্রী বিজয়পুরমেই জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 5ই অক্টোবর 2026। ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে নির্বাচন ভবিষ্যতে নিয়মিত চাকরির কোনো অধিকার প্রদান করে না। বিস্তারিত তথ্যের জন্য আকাশবাণী শ্রী বিজয়পুরামে যোগাযোগ করুন। চলুন শ্রোতা বন্ধুরা, এবারে আমরা শুরু করব আমাদের চিরন্তনীর আসর। আসলে সবাই মিলে একসঙ্গে ভালো থাকা, সুখী পরিবারের মূল মন্ত্র হল এটাই। পরিবারের সবাইকে নিয়ে আনন্দ, ভালোবাসা, মান অভিমান তো অবশ্যই আছে, কিন্তু সবাইকে আপন করে জীবনের প্রতিটা মুহূর্তে প্রাণ ভরে বাঁচা, উপভোগ করা কিন্তু একটা আলাদাই অনুভূতি। স্বামী স্ত্রী, সন্তান, মা বাবা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, বিভিন্ন সম্পর্ক দিয়েই তো পরিবারের সৃষ্টি হয়। খুব স্বাভাবিকভাবেই প্রতিটি সম্পর্কের চাহিদা, আমাদের জীবনের অস্তিত্ব, গুরুত্ব এক এক রকমের। পারিবারিক সম্পর্কের রং যাতে মিলে মিশে এক রকম হয়ে যেতে পারে, তার জন্য দিতে হবে কিন্তু একটি বিশেষ ছোঁয়া, অর্থাৎ ভালোবাসার নিঃস্বার্থ স্পর্শ। পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে ভালো থাকার মানসিকতাটা আমাদের প্রায় প্রত্যেকেরই থাকে, কিন্তু হয়তো কোনো কিছু কারণে হয়ে উঠতে পারে না সেটা। প্রতিটি সম্পর্কের সঙ্গে আমাদের আন্তরিক সমীকরণই একটি সুখী পরিবারের মূল মন্ত্র। তবে সত্যি কথা বলতে কি, কোনো একদিনে কিন্তু এই সুখী পরিবারের জন্ম হয় না। আন্তরিকতার নিবিড় আলিঙ্গন, ভালো থাকা ও ভালো রাখার মন্ত্র, অনুশাসন সব মিলিয়েই ধীরে ধীরে তৈরি হয় একটি সুখী পরিবারের সফল অস্তিত্ব। চলুন শ্রোতা বন্ধুরা, আজ এরকমই কিছু বিষয় নিয়ে কথা বলবো আমি আপনাদের সাথে, কিন্তু তার আগে শোনাবো এই গানটি, তারপর আরও অনেক কথা আছে আপনাদের সাথে।

জীবনে কিছু বেসিক জিনিস শুরু থেকেই আয়ত্ত করে নিতে পারলে ভালো হয়। তার মধ্যে যেটা পড়ে সেটা হলো ডিসিপ্লিন। ছোট থেকেই সবার মধ্যে পজিটিভ অ্যাটিটিউড এবং ডিসিপ্লিন গড়ে তোলানো একান্ত আবশ্যক। তবে ডিসিপ্লিন তো আর একদিনে গড়ে তোলা যায় না, যেটা দীর্ঘদিন ধরে ধীরে ধীরে গড়ে ওঠে, আর এর জন্য পুরো পরিবারের ভূমিকাই কিন্তু অনেকটাই। ছোট ছোট সুঅভ্যেসের মধ্যে দিয়েই সবার মধ্যে একটা ডিসিপ্লিন গড়ে তোলা সম্ভব। বাড়িতে কোনো সমস্যা হলে অকারণে জোরে চেঁচিয়ে কথা না বলা, বড়দের সঙ্গে পরিস্থিতি অনুযায়ী ঠান্ডা মাথায় কথা বলা, দায়িত্ব নিয়ে নিজের কাজ নিজে করা, টাকা পয়সা পরিমিতভাবে ব্যবহার করার মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলো ধীরে ধীরে বাচ্চাদের বোঝানোর চেষ্টা করুন। চলুন শোনা যাক এবারের কানখানি।

তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, বাচ্চাকে কোনো কিছু জোর করে করাবেন না। খেয়াল করে দেখুন অবসর সময় বাচ্চারা কি করতে ভালোবাসে, ছবি আঁকতে অথবা গান গাইতে, তা না হলে নাচ শিখতে। তবে যেটাই ভালোবাসুক না কেন, তাকে সেই জিনিসটার প্রতি উৎসাহিত করুন। বাধ্যতামূলকভাবে হবে ক্লাসে ভর্তি করতেই হবে তার কিন্তু কোনো মানে নেই, বরং আপনি ওকে তার নিজের শখ অনুযায়ী ইন্টারেস্ট যোগান। চলুন শোনা যাক এবারের গানটি।

ভালোবাসার মানুষদের সঙ্গে থাকার আনন্দটাই কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেয়। তাদের সঙ্গে নিজের জীবনের প্রতিটা মুহূর্ত ভাগ করে নেওয়ার মতো ভালো অনুভূতি আর কিন্তু কিছুই হতে পারে না। শুধু কর্তব্য ও দায়িত্ব পালন করতে হবে বলে কোনো কাজ করলে কিন্তু সেই পার্সোনাল টাচটা মিসিং থেকে যায়। যে কোনো সম্পর্ক আরও দৃঢ় করার জন্য কিছুটা আন্তরিক সময় দেওয়া অবশ্যই দরকার। দিনের যে কোনো একটা সময় শুধু আপনার প্রিয়জনের সঙ্গে কাটাবেন বলে মনস্থির করুন। তার জন্য একটু টাইম ম্যানেজমেন্ট করলেই কিন্তু দেখবেন সম্পর্কের বাঁধন আরও বেশি মজবুত হয়ে উঠেছে। ধরুন সন্ধেবেলা ছেলে মেয়ে হোমওয়ার্ক করতে ব্যস্ত, সেই সময়টা আপনি পাশের ঘরে বসে টিভি না দেখে কোনো একটা কাজ নিয়ে ওদের সঙ্গেই বসে পড়ুন না। ওদের পড়া বলে দেওয়া বাইরের যে কোনো উদাহরণ দিয়ে শক্ত বিষয়টা খুব সহজেই বুঝিয়ে দেওয়া, অথবা নিজের মতো কোনো কাজ থাকলে সেই কাজটা করা, তাহলে দেখবেন আপনারও ভালো লাগবে আর বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হবে।

কাজের জন্য আমাদের অনেককেই বাইরে বেরোতে হয়। বাড়িতে আয়ার কাছে বাচ্চা রাখলেও ছুটির দিনে ছোট ছোট কাজগুলো নিজে একটু এগিয়ে নিয়ে করুন। যেমন বাচ্চার জামাকাপড় একটু গুছিয়ে নিলেন, বা সেদিন দুপুরের খাওয়াটা আপনি নিজেই হাতে খাওয়ালেন। এইভাবে ছোট ছোট মুহূর্তগুলো আপনি শেয়ার করে নিতে পারেন। এরপর বলি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নের কথা।

বাজার করা অথবা ঘর পরিষ্কার করার মতো কাজ একা না করে ছুটির দিনটা স্বামী এবং ছেলে মেয়ে সকলকে একসঙ্গে নিয়ে কাজে লেগে পড়ুন। একা কোনো কাজ করতে কারোরই কিন্তু ভালো লাগে না, কিন্তু সকলে মিলে যদি সেই কাজটা করা যায় তবে কিন্তু সেই কাজের আনন্দটাই কিন্তু একটা আলাদা। প্রথমে হয়তো বাচ্চারা একটু উৎসাহ নাও পেতে পারে, কিন্তু আপনি নিজে যদি একটু উৎসাহ দিতে পারেন তবে দেখবেন বাচ্চারাও কিন্তু সেই কাজ করতে খুব উৎসাহিত হবে। আর ঘরের কাজ করার সময় ব্যাকগ্রাউন্ডে চালিয়ে দিন একটি সুন্দর মিউজিক, তাহলে দেখবেন সেই কাজটা আরো সুন্দরভাবে হয়ে যাবে। আমার কিন্তু এটাই মনে হয়, গান শুনতে শুনতে যে কোনো কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে করে নেওয়া যেতে পারে। কি ঠিক বলছি না?

আসলে আমাদের জীবনে ছোট ছোট খুশির মুহূর্তগুলোকে আমরা সকলেই ধরে রাখতে বেশ ভালোবাসি, তাই তো বলছি। শপিং করার সময় স্বামী অথবা ছেলেমেয়েকে যে কোনো একটা সারপ্রাইজ গিফট কিনে দিন, দেখবেন তারা কিন্তু ভীষণ খুশি হবে। হয়তো সেই জিনিসটা খুব দামি নাইবা হোক, কিন্তু গিফট তো গিফটই হয়, কি তাই না?